শ্রোতাবন্ধু, অরবিন্দ মুদুলি ১৯৬১ মসিহা সেপ্টেম্বর মাস ১ তারিখ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দিন জন্মগ্রহণ করে সে বর্তমান সুদা ৫০০০ অধিক ভজন গাইসারে ভারতর ৩০০ অধিক সহরে ৫০০০ অধিক সিদ্ধা গীত পরিবেশন কার্যক্রমে সঙ্গীত পরিবেশন করেছেন। কেবল ভজন গাওয়া এই গায়ক ওড়িশার ভজন সম্রাট রূপে পরিচিত ভিকারীবলঙ্কর প্রিয় শিষ্য। সে ৩০০ অধিক ভজন আলবমে কণ্ঠদান করেছেন।

শ্রোতাবন্ধু আজ আসন্তু জানিবা লঘুচাপ বর্ষা ও তার উপকারিতা বিষয়ে। শ্রোতাবন্ধু জানন্তি সারা রাজ্যের জারি রয়েছে মৌসুমী বর্ষা। বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আহুরি সক্রিয় করেছে। লঘুচাপ প্রভাবে আজ মধ্যে রাজ্যের বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপ যোগু রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বর্ষা হয়ে পড়ে। হ্যাঁ শ্রোতাবন্ধু, নইলা ব্লক রূপর সমেত মুসকুটি, করমেঙ্গা ও গিগিনা পঞ্চায়েতের জলসেচন কোণী ব্যবস্থা না। এবে বর্ষা আসবা পরে চাষ কাম আরম্ভ হয়েছি। আপন মানে তো জানন্তি জুন মাস সরিগলা, মাত্র পা

শ্রোতা বন্ধু, এই স্মৃতিরে স্মৃতিরে কার্যক্রমক তাহলে এইটি রাখুছু। আপনার আমার এই কার্যক্রম কিপর লাগুছে মতামত জনাইবে নিশ্চয়। আমাকে চিঠি লিখবার ঠিকানা হল স্মৃতিরে স্মৃতিরে কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তাহলে শ্রোতা বন্ধু এইটি রয়েছি। নমস্কার।

0: সূচনা শিক্ষা ও মনোরঞ্জনর বেতার বাণী আকাশবাণী
1: আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু 7008248758 রে উপভোক্তাঙ্ক পাখেরে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু 8249809672 রে আপন মানে কার্যক্রম শুনছন্তি এফএম পেন্ট্রে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু।

আইন শৃঙ্খলা ও সুরক্ষা ক্ষেত্রে কোণী প্রকার সালিস করা না বলে মুখ্যমন্ত্রী ভিড় পরিচালনা ও সুচারু সঞ্চার উপরে অধিক গুরুত্ব দেওয়া শ্রী মাঝি অধিকারী পরামর্শ দিয়েছেন। এসহ ভক্ত শ্রদ্ধাু মান প্রশাসন ও পুলিশর মার্গদর্শিকা পালন করা মুখ্যমন্ত্রী নিবেদন করেছেন। আগক বাহুডা যাত্রা সহ মহাপ্রভু সুনাবেশ ও নীলাদ্রি বিজয়ের সমস্ত নীতিকান্তি যেপর সুচারু রূপে পাড়িত হব সেপ্রতি স্বতন্ত্র ধ্যান দিয়েছে। রথযাত্রা সময় স্বাস্থ্যগত সমস্যা যোগ দুইজন শ্রদ্ধাু জীবনহানি পাই মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করা সহ শোক সন্তপ্ত পরিবারবর্গ প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বৈঠকের শ্রীমন্দির মুখ্য প্রশাসক অরবিন্দ পাঢ়ী রথযাত্রা পরিচালনা সম্পর্কের বিস্তৃত তথ্য দিয়ে পুলিশ মহানির্দেশক ওয়াইবি খুরানিয়া অগ্নিশম মহানির্দেশক সুধাংশু ষড়ঙ্গী প্রমুখ পুলিশ প্রশাসনের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কের সূচনা প্রদান করে। আইন ও পূর্তমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন মুখ্য শাসন সচিব অনুপ গর্গ উন্নয়ন কমিশনার বিকে সিং প্রমুখ উপস্থিত রহি বাহুডা ও সোনাবেশ পরিচালনা সম্পর্কে মতামত রাখিলে। পুরী সরধাবালে আজ শ্রীবলভদ্র তাড়ধ্বজ এবং মহাপ্রভু শ্রীজগন্নাথ নন্দীঘোষ রথর দক্ষিণ মোড় করা গতকাল দেবী সুভদ্রা রথ দর্পদোলনর দক্ষিণ মোড় হয়েছে। প্রবল বর্ষা লাগি রথগুড়িক দক্ষিণ মোড় নীতি স্থগিত রখা হেরা পঞ্চমী নীতি সম্পন্ন হওয়া পরে মহাপ্রভু বাহুডযাত্রা পাই প্রস্তুতি আরম্ভ হয়েছে। আসন্তা শুক্রবার দিন ভোর চারিটার শ্রীজীউ মঙ্গল আলতি পরে মৈলম তড়প লাগি রোষহোম অবকাশ সূর্যপূজা দ্বারপাল পূজা করা ভোর পাঁচটা সুদ্ধা বেশ শেষ করা পরে মধ্যাহ্ন বারোটার দুইটা তিরিশ মধ্যে বাহুডা পহণ্ডি ও তিনটা তিরিশ মিনিট মধ্যে গজপতি মহারাজঙ্ক দ্বারা ছেড়া পহরা নীতি অনুষ্ঠিত হব। অপরাহ্ন চারিটার চারমূল ফিটা ও ঘোড়া লাগিবা পরে রথটণা কার্য আরম্ভ হব। সুভদ্রা শক্তি মিশন স্বয়ংসহায়ক গোষ্ঠীর মহিলা স্বাবলম্বী করা সহ গ্রামীণ অর্থনীতি বিকাশে সহায়ক হব বলে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা কহিছন্তি। আজি ভবানীপাটনাস্থিত শহীদ রেণ্ডো মাঝি ভেষজ মহাবিদ্যালয় ও চিকিৎসাঠারে আয়োজিত আঞ্চলিক সুভদ্রা শক্তি ভিজন সম্মিলনী যোগদে শ্রীমতী পরিডা আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনা এবং মিলেট অন হুইল্র শুভারম্ভ করেছন্তি। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। দেশব্যাপী আজ জাতীয় পতাকা অঙ্গীকার দিবস পালন করা যাচ্ছে। ১৯৪৭ জুলাই ২২ তারিখে ভারতীয় সংবিধান প্রণয়ন সভা দ্বারা ত্রিরঙ্গাকে জাতীয় পতাকা ভাবে গ্রহণ করা যাইতিলা। জাতীয় পতাকা কোটি কোটি দেশবাসী সংকল্প সার্বভৌমত্ব ও অসীম বলিদানর গৌরবময় স্বাক্ষর। কেশরী রঙ অতুলনীয় সাহস, ধলা রঙ নিষ্কলঙ্ক শান্তি, সবুজ রঙ প্রগতি এবং নীল রঙর অশোকচক্র সর্বদা নিরন্তর ন্যায় নীতি ও রাষ্ট্র অভ্যুদয় পথে আগে চলিবা প্রেরণা দিয়ে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তাঙ্ক বার্তায় কহিছন্তি ত্রিরঙ্গাকে প্রত্যেক নাগরিকঙ্ক সহ যোড়িবা পাই পতাকা নিয়মাবলীর সরলীকরণ এবং ঘরে ঘরে ত্রিরঙ্গা অভিযান সমগ্র দেশের রাষ্ট্র চেতনার মহাপ্রবাহ সৃষ্টি করেছে। সমস্তে একত্র হয়ে মাতৃভূমির একতা অখণ্ডতা ও শাশ্বত সমৃদ্ধি পাই নিজকে সমর্পিত করে ত্রিরঙ্গার মান সম্মান ও স্বাভিমানকে বিশ্বপটরে শীর্ষে রাখা দৃঢ় সংকল্প নেওয়া শ্রী মাঝি আহ্বান দিয়েছন্তি। স্বাধীনতা সংগ্রামী ও সেবা সমর্পণর মূর্তিমন্ত প্রতীক রমাদেবী চৌধুরী পুণ্যতিথি রাজ্যবাসী আজ শ্রদ্ধাঞ্জলি জনাওছন্তি। ভুবনেশ্বর বিধানসভা নিকটস্থ তাঙ্ক প্রতিমূর্তি এই অবসরের এক মাল্যার্পণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বাচস্পতি সুরমা পাঢ়ী ও মন্ত্রিমণ্ডল অন্য সদস্য মানে উপস্থিত রয়ে স্বর্গত রমাদেবী শ্রদ্ধাসুমন অর্পণ করেছেন। মুখ্যমন্ত্রী কহিছন্তি নারী সশক্তিকরণ ও সমাজসেবা ক্ষেত্রে রমাদেবী অতুলনীয় অবদান সদা স্মরণীয়। ত্যাগ ও নিষ্ঠার মহান আদর্শ সদা সর্বদা যুবপিঢ়ীকে জনসেবা প্রতি প্রেরণা যোগাইব। সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ শ্রদ্ধাঞ্জলি জনাই কহিছন্তি স্বাধীনতা সংগ্রাম সহ সমাজের নিষ্পেষিত ও অবহেলিত বর্গঙ্ক কল্যাণ তথা নারী সশক্তিকরণ পাই তাঙ্কর নিষ্ঠাপর সেবা ও ত্যাগ অতুলনীয়। রেল স্টেশনে যাত্রী সুরক্ষাকে দৃষ্টি রাখি পূর্বতট রেলবাই পক্ষর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই রোবোটিক সেবা আরম্ভ হয়েছে। প্রথম পর্যায়ে পুরী রেল স্টেশনে এখন স্থানিত করা যাইছে। বাহুডা যাত্রা শেষ হওয়া পর্যন্ত এই রোবট পুরীরে রহিব। পরে ভুবনেশ্বর রেল স্টেশনে স্থায়ী ভাবে কার্যকরী করা যাব। ৪০ লক্ষ টাকা মূল্যর এই এআই রোবটে ৭টি ৩৬০ ডিগ্রি ক্যামেরা লাগিছে। যাত্রী সুরক্ষা দিগরে এহা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব বলে রেলবাই পক্ষরু কুহাযাইছে। কেন্দুঝর জিলাপাঙ্ কার্যালয়ে জেলা মহিলা শিশু বিভাগ পক্ষ অনুষ্ঠিত বৈঠকের বাল্য বিবাহ নিরোধী রণনৈতিক কার্যখসড়া উন্মোচিত হয়েছে। জেলাকে সম্পূর্ণ ভাবে বাল্য বিবাহ মুক্ত করা

শ্রোতাবন্ধু শুনেছেন ভক্তি গীতর কার্যক্রম আরতি আকাশবাণী রাউরকেলা কেন্দ্র পরবর্তী ভজনটি শুনবা শুভেন্দু মুন্ক কণ্ঠে রচনা শুভেন্দু মুন্ক রচনার কণ্ঠশিল্পী প্রণতি রানী পণ্ডা এবং প্রণতি মণ্ডু।

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাই ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউভাবে বৃক্ষরোপণ কার্যক্রম করুছন্তি জানিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কইলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নেইছি। গঞ্জাম জেলার ওইএস অফিসর ভাবে কার্য করুথিলি, তিন বর্ষ হল অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি। আমি যে দেখুছু বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপনার সহিত পিলা মানে বি অছন্তি, আপনার সহকর্মী মানে বি অছন্তি।

পরাণ্য প্রদাবশ্চর মহাজ্ঞানি মহাপণ্ডিত মহাবীর দয়ার অবতার করুণার সাগর মহারাজা কাঞ্চি নরপতি রাজ দরবার।

0: বড় পণ্ডায়
1: আধে শিরোমণিমা
0: হেই চাহন্তু হেই চাহন্তু প্রভু জগন্নাথঙ্কু লাগি বড়িথিবা সেই ফুলমাড়টি খসি পড়লা আর সেই ছড়া মাড়টি
1: এই সঙ্গে সঙ্গে ঘেনি আসছে মণিমা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
2: অপূর্ব জগন্নাথঙ্কর মঙ্গল আরতি আজি অপূর্ব
1: এই এই ঘেরা করন্তু মণিমা চামুঙ্ক কণ্ঠরে এ মালা আজি অপূর্ব শোভা ধারণ করুছে চামু ধন্য ধন্য।

0: মালাকার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি বল, হরি হরি বল, হরি বল।
1: অপূর্ব সুগন্ধে মালার প্রভু, শরণ পঞ্জর মহাবাহু, ভক্তর মনোরথ পূর্ণ কর প্রভু, ভক্তর মনোরথ পূর্ণ কর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
2: ছামু ছাড়, ছামু ছাড়, শ্রী শ্রী শ্রী

0: ছত্রভঙ্গ দেইছি। যুদ্ধের আজি ওড়িয়া পাইক মানে নিশ্চয় জিণবে, যুদ্ধ ভূমিকে মোর যা আবশ্যক পড়ব না। ভক্তবৎসল প্রভু চণ্ডাড়ার জগন্নাথ, তোমার ইচ্ছা পূর্ণ হেউ প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হেউ।
1: জয় ধর্মপদন প্রভু জগন্নাথঙ্কর,
2: জয়
1: জয় গজপতি মহারাজ পুরুষোত্তম দেবঙ্কর,
2: জয় মহামহিম সম্রাটঙ্কর জয়।
0: আসন্তু যুবরাজ বিজয় চন্দ্রাক্ষ, যুদ্ধের আপনঙ্কর বিচক্ষণ রণকৌশলর সম্বাদ মু পাইসারিছি, বধেই জানুছি।
2: এপরি কহি মতে লজ্জিত করন্তু নাহি মহারাজ, ওড়িশার রণকৌশল বীরত্ব ও দিগ্বিজয় মূলরে শত্রু মর্দনকারী গজপতি হচ্ছন্তি একমাত্র পথ প্রদর্শক। আজি মনে হেলা ওড়িয়া পাইখর রণশিক্ষা নিকটরে কাঞ্চি বর্তমানে এক শিশু, সেইথিপাইঁ যুদ্ধরে আজি কাঞ্চি সেনা ছত্রভঙ্গ দেইছি।
0: কিন্তু এসবু সম্ভব হেলা আপনঙ্কর সুদক্ষ পরিচালনা যোগু সিনা, তা নহিলে
2: ক্ষমা করিবে মহারাজ, যাহা শুনিছন্তি সমস্ত ভ্রম। যুদ্ধ পরিচালনা লাগি মু যেতেবেলে যুদ্ধক্ষেত্রে তুর্যনাদ কলি, দেখিলি হঠাৎ যেমিতি দুইজন যোদ্ধা দুইটি ঘোড়ারে মো আখি আগে আবির্ভূত হলে, চারিগোটি বিরাট বাহির ছায়া ফুটি দিশিলা। আম উৎকল সেনা বিহভেদ করু নকরুণু বিরাট কাঞ্চি সেনা ছত্রভঙ্গ দেলে। হিন্দুর নমস্যা চলন্তি জগন্নাথ, ধন্য আপনকর ভক্তি, ধন্য আপনকর মহিমা, আপনকর সঙ্গ সুখ লাভ করি মু ধন্য হয়েছি। আশীর্বাদ করি মতে পবিত্র করন্তু মহারাজ,
0: বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, মো পাদ ছাড়ন্তু বীর, উঠন্তু উঠন্তু আপন, সবু সেই জগন্নাথঙ্কর করুণা, সবু তাঙ্করি ইচ্ছা।
3: গজপতিঙ্কর জয় হউ।
0: না পদ্ম, না, প্রভু জগন্নাথঙ্কর জয় বলি কো।
3: জয় ভক্তবৎসল প্রভু জগন্নাথঙ্কর জয়।
0: যুদ্ধর সম্বাদ তুমি শুনিছ পদ্ম?
3: বর্তমান তো মু সেইঠার ফেরুছি মহারাজ। কহিবা বাহুল্য, যুবরাজ বিজয় চন্দ্রাক্ষঙ্কর বীরত্ব গৌরব শতমুখরে ফুটি উঠিছি। সন্ধ্যা নহিলে আজি বোধহুয়ে হইথান্তা শেষ যুদ্ধ। দেখিবে মহারাজ, আসন্তকালে যুদ্ধের কাঞ্চির পরাজয় সুনিশ্চিত।
0: সবু সেই গর্বগঞ্জন প্রভু নীলাদ্রি বিহারীঙ্কর ইচ্ছা।
3: মহারাজ অনুমতি দেলে মণিমাঙ্ক চরণরে মোর এক সামান্য নিবেদন।
0: নির্ভয়ে প্রকাশ কর পদ্ম।
3: কাঞ্চি বিজয় পরে রাজজিমা পদ্মাবতীঙ্কু মু নিজে বন্দিনী করিবি।
0: পদ্ম, সংযত হয়ে কথা কো তুমি, এ কথা কই তুমি মোর কেউ তন্ত্রে আঘাত করছ জানো? জানো তুমি পদ্মাবতীঙ্কর আসন কেউঠি? তুমি কোন এপর্যন্ত বুঝি পারল নাই কাঞ্চি অভিযানের লক্ষ্য কোন?
3: মণিমাঙ্কর তৃপ্তি লাগি মু মোর প্রাণর বার্তা প্রকাশ করেছি মাত্র।
0: অসম্ভব, তুমি পুরুষ হই উৎকলর ভাবি রাজরাণীঙ্কর অঙ্গস্পর্শ করিবাকু সাহস করছ। মু মনে করিলি তুমি বুদ্ধিমান ও বিবেকী, কিন্তু আজি তোমার আস্পর্ধা দেখি
3: নিজের কর্তব্য মনে করি মু কেবল সত্য প্রকাশ করিছিলি। মণিমা, আপনক মনরে আঘাত লাগিতিবা যগু ক্ষমা ভিক্ষা করুছি।
0: না, এই আস্পর্ধা পাই ক্ষমা নাহি, বরং শাস্তি কুহ শাস্তি।
3: অতীত কথা থরে স্মরণ করন্তু মহারাজ, আপনকর মহামূল্যবান রত্নমুদি ফেরস্ত দিন প্রতিদানরে আপন মোর প্রার্থনা পূরণ করিবা নিমন্তে সত্যবদ্ধ হইতিলে।
0: ও, সেই প্রার্থনা সেই সুযোগরে
3: মহারাজ, পুরুষ হয়ে কাঞ্চি রাজজিমা পদ্মাবতীঙ্কর অঙ্গস্পর্শ করিবারে আপনক মনের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছি তাহা অমূলক।
0: অমূলক কিপরি?
3: মণিমাঙ্ক সেবারে নিয়োজিত পার্শ্বচর পদ্ম সিং পুরুষ নুহে।
0: তবে
3: এই দেখন্তু, এই দেখন্তু মোর প্রকৃত বেশ। মু পুরুষ নুহে, নারী।
0: নারী, আশ্চর্য।
3: অপরাধ মার্জনা করিবে সম্রাট, মু কাঞ্চি রাজজিমা পদ্মাবতীঙ্কর প্রিয় সখী মায়াবতী।
0: মায়া?
3: হ্যাঁ, মায়া।
0: অদ্ভুত তুমি নারী, বাস্তবিক অদ্ভুত।

0: বাহ চমৎকার, তুমি সুন্দর গাইপারছ তো মায়া?
1: না মণিমা,
0: কাঞ্চি রাজ্যর বাসন্তী সন্ধ্যা, সুকুমার চন্দ্রমা, বন বিহঙ্গমর কাকলি, কাবেরী কূলর কৃষ্ণ সার, আউ কাঞ্চির সঙ্গীত মূর্ছনা, সবু কোন সুন্দর আউ মাদক ভরা। কোন করছিল মায়া? আরে আরে আরে পছরে কোন লুচাই ধরছ?
1: ক্ষমা করিবে মহারাজ, মহারাণীঙ্ক চিত্রপটকু।
0: মহারাণী? না না।
1: কোন হলা মহারাজ? শ্রীহস্তর ফুলমালটি খসি পড়ি।
0: উঠাও নেই মায়া, উঠাও নেই, ধুলিরে পড়িবাক যাহার জন্ম তাকু উঠাই।
1: কোন হলা মহারাজ হঠাৎ আপনকর?
0: কারণ জানিবা পূর্বরু সে চিত্রপট উপরে আগ গোটায় যবনিকা পকাই দিও মায়া, যবনিকা পকাই দিও।
1: পকাই দেউছি মহারাজ। মহারাজ,
0: রাজা দেশ পাড়ন করিবার ধন্যবাদ জনাউছি মায়া, এথরক গোটা অনুরোধ রক্ষা করিপারিব মায়া?
1: আদেশ করন্তু মহারাজ।
2: মহামহিম সম্রাটঙ্কর জয় হেউ।
0: যুবরাজ বিজয় চন্দ্রাক্ষ সম্বাদ কোন?
2: একান্তরে জনাইবি।
0: মায়া কিছু ক্ষণ পাই তুমি ভিতর কক্ষে
1: আসুছি মহারাজ।
0: বসন্ত যুবরাজ, মনে হুয়ে আপন খুব চিন্তিত।
2: হ্যাঁ মহারাজ, চরমুখরু যে দুঃসম্বাদ শুণিলি তাহা কোন মহারাজঙ্কর চূড়ান্ত বিচার? কাঞ্চি রাজদমা পদ্মমতীকু এক চণ্ডাল হস্তরে?
0: তাহাই তো ন্যায়, তাহাই তো ধর্ম সিংহাসনর নিষ্পত্তি।
2: ন্যায়? ধর্ম?
0: এ সিংহাসন প্রভুর নুহে, সেবকর।
2: কাহার সেবক?
0: প্রজাঙ্কর।
2: প্রজা যদি কহে জগন্নাথঙ্কু সমুদ্রে ভসাই দিয়ন্তু, ভসাই দেবে?
0: প্রজার তৃপ্তি লাগি,
2: প্রজার তৃপ্তি লাগি নারী নির্যাতন মধ্যে সম্ভব হব?
0: উৎক্ষিপ্ত হন্তু নাই যুবরাজ, মু সিংহাসনর দাস।
2: না সম্রাট, না, মো স্নেহ ভক্তি সম্মানরে আঘাত লাগিছি, ছামু এ বিচার প্রত্যাহার করে নিয়ন্তু।
0: বিচার পরে মন্তব্য প্রকাশ করে সারি পুনর্বিচার করিবা গজপতি সিংহাসন পক্ষের অসম্ভব।
2: অসম্ভব? উত্তম। নারী নির্যাতনার প্রতিবাদ লাগি এ ক্ষেত্রীয় সে কেবে সুপ্ত নুহে বলে মু আপনাকে স্মরণ করাই দেবাকু বাধ্য হলে মহারাজ মতো ক্ষমা দেবে, মু আসুছি।
0: যুবরাজ, যুবরাজ শুনে যাআন্তু যুবরাজ।
3: মহারাজঙ্কর জয় হেউ।
0: মহারাজ? কে মহারাজ? মু? আচ্ছা, তাহলে তাহলে কোন চরমুখর সম্বাদ সত্য নুহে মহামন্ত্রী?
3: ক্ষমা হেউ মণিমা, খড় লোক মানে অর্থকে অনর্থ করে নানা কথা কইতান্তি।
0: তথাপি গজপতি সিংহাসন সেমানকু প্রজা বলিতে স্বীকার করে।
3: মণিমা,
0: কাঞ্চি অভিযান সামান্য এক নারীর মোহ পাই নুহে মহামন্ত্রী, এক দুর্বল শাসকর তুচ্ছ স্বার্থ লাগি গজপতি সিংহাসন ইতিহাস পৃষ্ঠারে কলঙ্ক লেপিবাকু আপন কোন পরামর্শ দেবে মহামন্ত্রী?
3: মহারাজ,
0: তাহলে স্মরণ রাখিবে মহামন্ত্রী, সিংহাসন রাজার প্রেমিকর নুহে, গজপতি রাণী হংসপুরের চণ্ডাল পত্নীর স্থান অসম্ভব, কাঞ্চি রাজজমা পদ্মাবতীঙ্কু নেই আপন যথা ব্যবস্থা করে দিয়ন্তু, আউ এথেরে সাহায্য করিব মায়া।
3: মহারাজ, মোর প্রার্থনা।
0: মনিরূপায় মহামন্ত্রী।